হিন্দী সমাচার রিলে করে শুনাইল আকাশবাণী দিল্লির আকাশবাণী বারিপদা। নিবেদন করুছু ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার প্রথম অক্ষর শিল্পী অনন্ত চরণ মিশ্র, কণ্ঠে গকুলানন্দ ধলঙ্ক রচনা।

শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা, শৈলভামা মহাপাত্র। বন্দনার পরবর্তী শিল্পী কণ্ঠরে লক্ষ্মীপ্রিয়া রথঙ্ক রচনা।

0: এইটি শেষ করুছু হেলো বারিপদা কার্যক্রম পুনি এমিতি কথা হব প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টায় রয়েছে শ্রোতা বন্ধু নমস্কার
1: শ্রোতাঙ্ক হৃদয়ের স্বর মনবীণার ঝঙ্কার হেলো বারিপদা হেলো।

0: ନାରୀ ମହଲ ଶେଷ ହେଲା।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইটি পাই মু সেতবেলে

0: পানি পবন সবুর সমাধান করতে হো।
1: ওহ মানে কথাটা টিকে ফিটেইকি কহ।
0: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রি ফ্যান, উষার সিলাই মেশিন, টুলু উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর, পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হেতে সুবিধা
0: জানি ন কি হো, বারিপদার অতি পরিচিত দোকান পরা।
2: ঠিকনা হচ্ছে মেসার্স বাবুলাল অগরওয়ালা, মেইন ট্রাফিক স্কোয়ার, তিনিকুনিয়া ছক, বারিপদা।
1: তাহলে যা না কি কৌ
0: চালো।